গভীর জলে কুম্ভীর আছে, আছে বন্ধু আছে, কুম্ভীরেরও মরণ আছে, আছে বন্ধু আছে, বুকে তোমার বল আছে, হাজার হাতির সাহস আছে